কয়লা ফিল্ম জো হে মেনে বি দেখ চুকি হু দশ আমু নম তরু তপ হে ফিল্ম হিমো অমৃশ পুরী অমৃশ পুরী চুম লো লো ওম দেন তপ হে নিম চুতা শাহরুখ খান মাধুরী তেন লিলে যে নেনমো আমু নম কবি মৌকা মিলে তো জরুর দেখে গা কয়লা ফিল্ম জো হে ওর হা দোস্ত আগলে গীত কি ওর হাম যাতে হে আগলে গীত কি ওর জানে সে পেলে ওমেগা সাংতে কা ইয়ে সন্দেশ হে জো হামে ইয়ে লিখতে হে হ্যাঁ লিখতে ইংখম কান বাং তা এ তুনার যে ডিউটি তুমি ওদের কভান সৈদন লাউচিয়াং তাক ও ইপ্লে তুরতে কান পানি তান লিয়াও লিয়াও রন্তে রং শ্যাম সে লউ দের কি কই কল থিয়াম বেল থিন তুখি চুতর তো আগলা গি জো মে সুনা নে যা রই হু দেখা জো তুমকো ইয়ে দিল কো ক্যা হুয়া কুমার চানু ওর অলকা ইগনিক কে আওয়াজ ও মে হে ওর ফিল্ম কা নাম হে কসুর হামকো উমিদ হে ইয়ে ভি আপকো জরুর জরুর পছন্দ আয়েগা আমু নম বাক এ হে লাহি আ রোমান্টিক কতি নং কু সে হিয়ান ইন ইংটিন মনি হিয়ান কম ছিন